আরে গেল বছর ঘরে তুই বড়িছু বলি করি বলি মুই গরল হেলি গেঞ্জি গেঞ্জি কথা দেউছু গালি কাই দেউছু গালি দেউছু গালি।

ইয়াজনের গীতটা শুনুন, কথাচিত্র হচ্ছে বাসন্তী অপা। গীতটায় গাইছেন হেমন্তী শুক্লা, লিখেছেন নিজাম, সঙ্গীতে ছয়েছেন মোহাম্মদ মুসির।

কার্যক্রম শেষ গীতটা শুনুন, গীতটা কথাচিত্র অনুরাধা, গীতটাকে গাইছেন রঘুনাথ প্রধান, রচনা নাট্যশ্রী রঘুনাথ মিশ্র, সঙ্গীতে সাজিয়েছেন বাসুদেব রথ।

বিহাদী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর এসপি বালাসুব্রহ্মণ্যম, গীতিকার দেব কোহলি, সঙ্গীত রাম লক্ষ্মণ।

ইহাদের শিল্পী লতা মঙ্গেশকর আর এসপি বালাসুব্রহ্মণ্যমকর কণ্ঠনু এই গীতটা শুনুন। গীত লিখেছেন রবীন্দ্র রাওয়াল।

শ্রোতবন্ধু, পৃথিবী সবুবেলে অসংখ্য লোক সড়ক দুর্ঘটনা থি তাঁকর মূল্যবান জীবনকে হারিয়ে দৌছন। দৈনিক সংবাদ আর দূরদর্শন থি সবুবেলে আমি শুনুছু যে সড়ক দুর্ঘটনা থি লোক তাঁকর জীবন হরাউছন। এই দুর্ঘটনা কেতেটা আকস্মিক, কিছু প্রাকৃতিক আর গুরুদুটে লোকঙ্কর অসাবধানতার লাগি হেউছে। সড়ক সুরক্ষা নিয়ম মানুষ যদি মানিকরি চালমা বৈল ইসবু দুর্ঘটনা নু নিজর জীবনকে বঞ্চাই পারমা। কার্যক্রমর পহেলা গীতটা শুনুন সিনেমা লগে রহো মুন্না ভাই, গাইছন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল আর প্রণব বিশ্বাস, গীত লিখিছন স্বানন্দ কিরকিরে আর বিধু বিনোদ চোপড়া, সঙ্গীত দিয়েছন শান্তনু মৌত্রা।

শ্রোতা বন্ধু, গাড়ি চলালা বেলে কানে ইয়রফোন দিয়ে করে গীত নাই শুনুন কি ফোন হাতে ধরে কথা নাই হন, এইসব কথাকে মানবা পাইল সড়ক দুর্ঘটনা নু নিজকে বঞ্চাই পারমা। সড়ক সুরক্ষা জীবন রক্ষা। আপন মানকর লাগি ইহাদে ইন্তেহা সিনেমার ই গীতটা প্রবীণ ভরদ্বাজকর লেখানু গাইছেন সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল, সঙ্গীত দিয়েছেন অন্নু মল্লিক।

ইহাদে শিল্পী সুখবিন্দর সিং আর শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠন সিনেমা ব্লুর এই গীতটা শুনুন। গীত লিখিছেন ময়ূর পুরী, সঙ্গীত দিয়েছেন এ আর রহমান।

পরবর্তী গীতটির কথাচিত্র সিসা, কণ্ঠশিল্পী কুনাল গঞ্জাওয়ালা এবং শ্রেয়া ঘোষাল, গীতিকার নিদা ফজিল, সঙ্গীত সেন ব্রাদার্স।

টেঙ্গনার ই জিয়াদনটা নাটকটু বুলিক্রি জন্মারকান্তি ঘিনাতক নাম জাহাভি কামালদাত অন্টা নাট কামালদাত বাগিরদু নাম ছোটেন্তি বাড়কা মান্নাতক যেতকি যেতকি সামিয়া আগলি আগলি বুঙ্গাল কালকির হন্যে নাম ধীরে ধীরে বাড়কা মানাল কারত আরু নাম একানেকরি উজ্জ্বাল দাঁত অক্কাল দাঁত আবড়া গুঠিধি বদলার তিলকাই কুকাই মান্নাদ কা কুকু সন্টা মান্নাস যদি জনম মাঞ্জার হলে নাম সঠি উঠিয়াড়ি কাম দাঁত নামে চি দাঁত ফের টিকে বড়কা মাঞ্জাস কেরা সালে কা মাঞ্জা কেরা হলে বরু কাম দাঁত তারপরে তাঙ্গান বেঞ্জ দাঁত হাজ দাঁত আরু তাঙ্গি আড়পা এককানে অক্ক আকথান নাম চিন্তা কাম দাঁত তারপরে ধীরে ধীরে আর ই বাড়কা মান্নার তামে ভি হাদ্দু বচ্চু মানি নাম আজ্য আই মান্দাত কাদাত তারপরে পরে আর গেহি হন্যে চালরি আর পাছিলি গে পাচ্চু পাচ্চু মানিকিরি নাম খি দাঁত ভি কাদাত তা ই জন্মারকান্তি খিহিনাতক যাহা ভি নাম নালকুবুতা নানাল দাঁত যেন যেন প্রকার রীতি নীতি নু চালরাল দাঁত যেন যেন প্রকার নাম সামাজিক কার্যক্রম গুঠি কামাল দাঁত ইদাদ নামে জিয়াবন আহুরি সরস সুন্দর কামচকিছি ই বদ নামে যেতিরিন অন্টা লেখা ভিড়কিছি আরু নাম একানেকরি অন্টা হেকরি রথ আ কাথাবন নামান বাতিয়ালি আরু ভিন ভিন যেন সম্প্রদায়ের গুঠিয়ার আতলনার ই নামে পুর্থিনু নিজর নিজর গে অন্টা জীবনধারা আতলি নিজর নিজর অন্টা শৈলী আতলি উজ্জিনাগে নে একান প্রকার রীতিনীতি নু উজ্জ্বর আউ একান একানেকরি চালরর আদগে অন্টা ব্যবস্থা হাতিলি আবদ নামে জিয়াবন ঠিক হিসাব নু আগলি আগলি হুয়ালি আরু ই সমাজ নু একানে অকত ইলদ আ কাথাবন নামান বাতিয়ালি পুরখার যাহা ভি রীতিনীতি নু তামে জিয়াবন আগলি আগলি হুয়ালি আর আদান নাম ভি শিখরাল দাঁত আদান নাম ভি অনুকরণ কামাল দাঁত আরু অন্য হিসাব নু যেতকি ভি নামে সামাজিক চলনি আতিলি সামাজিক যেন কার্যক্রম গুঠি আতিলি আদার নাম কামাল দাঁত একা বাকেন নাম তিহার বাহার নু পূজা পাঠ নানাল দাঁত আর একা বাকেন নাম সঠি উঠিয়াড়ি কাবেঞ্জা নু ভি গীতু পাড়াল দাঁত নানাল দাঁত আউ হন্যে এর থেলে নামে জিয়াবন কা নামে পরিবার বন নামে হাদ্দু বচ্চরিন পরিপোষণ নান্না গে লাগান যাহা ভি কামা খাতরালি নাম যেতকি সম্ভব মানালি আদার নাম হি কামাল দাঁত নে হেসু চা হালনার নে চাষ নানালনার নে একাসানগে হাজু চড়া কালনার নে যে নকরি নানালনার আরু নে হন্যে হাল্লুখুঁড়ি মারা চাহালে দুসরা আলারগে নালখু কামা কালনার আরু দুই পয়সা কামাড়ি নানালনার তাঙ্গে হাদ্দু বচ্চরিন অন্তালনার মহতালনার পাঠতালনার নেখে লাগান যাহা সম্ভব মঞ্চা আদান্তান ভি কামাল দাস কাতাম ভিল কামালনার তা ই যেতে জিনিস বোধ নাম ই পুর্থিনু যেতেবেলে জনম মাঞ্জকা দাঁত ইন্নে ই প্রকার কার্যকলাপ বন কামিকরি নাম নামে জিয়াবন মুঞ্জা চাল দাঁত তা আদিয়ে লাগান গুঠি তেঙ্কানার যে ই জিয়া বদনটা নাটক দু নাটক বোধ এঁদেত কা অন্টা অভিনয় কামনা বোধ নাটক দু আরু আ অভিনয় বোধ সৎ কাথামিয়া আধারিত রাই বলিকরি আদাদ নাটক বানার নাম দা সিধা আ চরিত্র নু আতল দাঁত আরু আ প্রকার নাম ই অভিনয় নানাল দাঁত আর যাহা বি মান্না তা ই প্রকার যেন নামে সামাজিক ব্যবস্থা হাতলি আন্নু নাম যেতেবেলে সামিল মানাল দাঁত আরু চালরাল দাঁত ভিন ভিন সামিয়ানু ভিন ভিন বয়স নু ভিন ভিন প্রকার যেন নামে সাংস্কৃতিক রীতিনীতি আতলি আদগে হিসাব নু নাম চালরাল দাঁত আউ যদি হন্যে এরত হলে নামে যেন ভিন ভিন প্রকার সামাজিক কার্যক্রম গুঠি আতলি আন্নু নাম গীতু পাড়াল দাঁত আচ্ছাল দাঁত নালাল দাঁত আরু ভুজি ভাতি কামিকরি নাম যেতে ঋণ নামে ভাই বাউসারিন নামে বন্ধু গুঠিয়ারিন যেতিরিন মেহাল দাঁত আরু

0: ইন্নান্তা ই মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম বন আকুন ইসান মুঞ্জত হেলে মুঞ্জনা আগলিন অন্টা কথা অনুরোধ কামত যে যেতকি ভি কিষান ভাই ভৌণী গুঠিয়ার কুণার বন্ধু গুঠিয়ার যাহা মেনাল নার ই কার্যক্রম বন নিশ্চিত ভাবে ইদগে মিয়া মতামত অন্টান্টা চিওর আর তামে সান যেতকি ভি যদি কথা আতলি কা কিছু ভি যদি সূচনা আতলি কা কিছু ভি যদি তথ্য আতলি হলে আদান লেখর আর ই কথাবোধ যদি ই কার্যক্রম জরিয়া প্রচার প্রসার মানবদিনে হলে যেতের আহা আঙ্গর নে বলিকি যদি তামে কিছু ভাবনা আতলি কা হন্য কিছু তামে সান কথা আতলি হলে আদান হি লেখর আর জানাবর নাম ভি ই কার্যক্রম নু আদান সামিল নানত আর নামে ভাই ভৌণীর গেলাগান ইদান হি প্রসারণ ভি কামা খাত্র তা ইন্নান্তা কার্যক্রম বন ইশানিয়ত জুহার।
1: ଶୁଣିଲେ କିଷାନ ସମ୍ପ୍ରଦାୟର ସାମାଜିକ ଏବଂ ସାଂସ୍କୃତିକ ଜୀବନଧାରା ଉପରେ ଆଧାରିତ କିଷାନ ଭାଷାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୁପୁ ଝକା ଝକା, ପ୍ରଯୋଜନା ଏବଂ ଉପସ୍ଥାପନା ସନ୍ତୋଷ ପିଙ୍ଗ। ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। ଆରମ୍ଭ କରୁଛୁ ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ପ୍ରଥମେ କଥାଚିତ୍ର ଲାଟ ସାହେବର ଏହି ଗୀତଟି ଗାଇଛନ୍ତି ସୁଭାଶିଷ ଏବଂ ଇରା ମହାନ୍ତି। ଗୀତ ରଚନା ଶିର୍ଷାନନ୍ଦ ଦାସକାନନ୍ଗୋ, ସଙ୍ଗୀତ ସଂଯୋଜନା ସ୍ୱରୂପ ନାୟକ।

0: Cosa y tal. নমস্কার লাইফ ফোন ইন কার্যক্রম হেলোরে বাণীকু আপনার স্বাগত জোহার আপনার পরিচয় আজ্ঞা আজ্ঞা আপনার কথা টিকি ভলসে বুঝি না হবার আর কেনা আছেন আপনার আজ্ঞা আজ্ঞা কেনা আছেন আপনার আজ্ঞা আজ্ঞা আউ ইহাদে খরা মাসে আপনার কানা কানা কাম ধাম করুছন হ হ সকাল বেলি তো সব কাম হবা আজ্ঞা আর আর বেলবুড়ে আউ দুই পরে কিছু কাম হয়ে না পরে খরা মাসে যেহেতু খরা বহুত হয়েছে আজ্ঞা আজ্ঞা আজ্ঞা বিলকুল বিলকুল আজ্ঞা খরা মাসে আপন বি নিজের দেহর ধ্যান রখুন আউ খরা মাসে টিকি সচেতন রহুন যেন অংশুঘাত না হবা আজ্ঞা আপনার সঙ্গে কথা হয়ে বহুত বঢ়িয়া লাগলা নমস্কার নমস্কার লাইভ ফোন ইন কার্যক্রম কু আপনাকে স্বাগত জনাউছি মু ভবত হোস
1: নমস্কার আজ্ঞা
0: নমস্কার আপনাকে পরিচয়
1: জেলা কলাহান্ডি পোস্ট মোড়িং গাঁ পাকেলপড়া না ক্ষমা সাগর সাহু
0: আজ্ঞা ক্ষমা সাগর সাহু আজ্ঞা আপন কলাহান্ডি নু কহুছন আউ কেনতা আছন আপন
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো ক্ষমা সাগর আজ্ঞাকে আমি ক্ষমা চাহিবু বর্তমান তাঁর সহ ত্রুটি যোগ কথা হয়েপারা না চলতু কথা হওয়া আজ জন কলর সহ নমস্কার লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো যুববাণী আপনার স্বাগত জনাওছি ভবতোষ নমস্কার আপনার পরিচয় আজ্ঞা সুবর্ণপুর আজ্ঞা কেনতা আছেন আপনার বঢ়িয়া আজ্ঞা আপনার তো প্রায় সবুথর কল করসন আমার সঙ্গে কথা হেসন ভাল লাগছে আপনার সঙ্গে কথা হয়ে বি আহাদে কেনা চালছে আপনার চাষবাস আজ্ঞা আজ্ঞা আজ্ঞা যা বি হো আপনার চাষবাস করুছন আতি লাগি মুঠে খাইবার লাগি মিলুছে লোক মানুষ এটা কাম ধাম করুথন খরা মাসে টিকে নিজের ধ্যান রখুন অংশুঘাতর টিকে বঁচুন টিকে নিজের সঙ্গে পান পুনি বেশি পিউন আর কপড়া লতা বি টিকে ভাল সুতা কপড়া পিঁধুন আজ্ঞা আপনার সঙ্গে কথা হয়ে বহুত বঢ়িয়া লাগলা নমস্কার শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই আপনার সহ কথা হয়ে বহুত ভালো লাগে আমাকে বি আমি জানু আপনার বি বহুত ভালো লাগে তেবে আম সহ এমিতি প্রতি শুক্রবার যোড়ি হেবে যুববাণী আমাকে যোগাযোগ করা নম্বর গুড়ি হল 0663-2411-231 এবং 0663-2411-240 আজ তো সময় হয়ে যাই কার্যক্রমটি এইটি রাখি বিদায় নেবার বিদায় নেউছি উপস্থাপনায় মু আপনার প্রিয় যুবসাথী ভবতোষ বিশি নমস্কার।

0: বলে দাদা শুনলো?
1: হ্যাঁ, বনে গীত পদে শুনালো। হ্যাঁ, ই ঠিক সমিয়ার বেলকে ঠিক সমিয়ার গীত পদে কেন বাছি করি শুনালো যে নেই আমার মনটা পরচা লাগলা কাঁ জেন জকিনি।
0: হ্যাঁ দাদা,
1: ইহা জিনি সকাল পাব কি নেকে, এটা তো কেন উপদ যেতকি তুলবার কথা তো তার দিনটা একদিন সে তুলনা।
0: হ্যাঁ
1: তোমার দেখো ফলসা পতরটা কেনতা লস লস হয়ে যাচ্ছে কি নে, আমার বছরটা করে যে খলি দোনার লাগি বল তো, এটা ফলসা পদরটা আর দুই চার দিন গলে গে এটা বতরে বসবা নয় টিকে কলি কলি হয়েছে তুলি বসলা যে গীত সেটা শুনলি কি হেতু কলি বুঝিল কিনি যে কা বদলি জেন জকিনি। আমি তো শুনলাম কেতে কথা বি জানলাম কুয়েটু কে মুই যেন কহিলি দেখ আজ শুনলা কিনি, তুমি বি যদি কুয়েটু কে বেলে কহব ছেল যদি পর্দু রকি পারলে যেন হিসাবে কমানি হবা একদিন সে তারপরে কমানি কানা জিনিস কে তুমি যেতবে চাহব বিকি পারব পয়সার মুহ দেখি পারব সেটা গোটে বড় জিনিস একদিন সে একই তো কথা শুনলা যে কাঁ বদলি জেন জগে এটা তো কথা হুদমা বলে তো সকাল পেয়ে যাবা একদিন সে বেলে যা তা কে বলছে
0: সময় হলা নবী
1: হয় বেলে জিমা।
0: হ্যাঁ দাদা জিমা
1: বেলে যাও।